0: কারণ তোমে পেপার এসো পৌঁছি ছাজনে ও রে জি।
1: আব বাপ নন্দী সুন রহি থি,
2: আচ্ছা
1: বধু হ্যাঁ, তো নন্দী নে কইয়া
2: হ্যাঁ
1: হারি মা।